নাম সসুনার কি অরে লোহার কি। আরে ইসিলিয়ে তো মানে কহতা হুঁ আর আখরি বার কহতা হুঁ কি প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ। আরে পড়োসিনী আপনি মুরগি কো রাখনা সম্ভাল, মেরা মুরগা হুয়া হ্যায় দিওয়ানা।